0: are.
1: Dit is Wijnand Zwaan bij de ANWB. Op de A1 van Apeldoorn naar Amsterdam rijdt het verkeer langzaam tussen Stroe en Hoevelaken 5 kilometer met 10 minuten vertraging. Grenscontroles veroorzaken file op de A12 Arnhem richting Oberhausen. Tussen knooppunt Oudijk en de grens nu 2 kilometer stilstaand verkeer met een kwartier vertraging. En de A28 Amersfoort-Zwolle is nog een groot deel van de dag dicht in beide richtingen tussen het Harde en Dezep. Dat komt door een politieonderzoek na een ongeluk. Omrijden kan in beide richtingen het beste via Apeldoorn over de A1 en de A50. En tot zover de ANWB Verkeersinformatie.
2: Ujjala Radio, DAB Plus पर देश भर में सुनाई देता है तू बता दे सबको इसे बताते हैं ओ तो में तू सुन सके तू घर में सुन सके हैं Ujjala Radio और Ujjala Radio साथ में ले जाइए तू चाहे जहां पर जाइए तू जान है तो Ujjala Radio
3: ये है Ujjala Radio रात और दिन सुबह से लेकर शाम तक 24 घंटे सिर्फ आपके लिए

लेडी संजना की आवाज में आपने सुना कि ओ प्रीतम प्यारे तू कहाँ बसत है, नया हम तो रहेला आमसदाम में, तू रहेगा रोटरडम में, डनहाग में, या तो ग्रोनिंगेन में, या तो लिम्बर्ग में, वानो में, देन बॉस में रहे, तू चाहे जहाँ पर है तू सुने उजाला रेडियो, और क्योंकि ई वीकेंड आवे के परी पूरा परिवार के साथ किन 101 मीटर ग्रेटिस अंदर जा सके, एक गजिन खातिन एवेनमेंट है उजाला ब्रासा मिलाफेस इन जीआई फैन सेंटर इन देन हाग, parkeermogelijkheden zat en je bent het lekker binnen, dus panioneke daarna heb, barzaatke daarna heb en als het te warm zou zijn, dan hoef je daar ook geen zorgen om te maken, want je bent gewoon binnen met ons Aurobi GI Event Center Den Haag meer en koop je tickets online via brazafest.nl. Hamlok heb koei de barajake draaien toch? Als er mensen zijn die zeggen nee, ham barajake naar draaien. Hoornaars, y sabse barka baraya hai, zeg maar. Baraya meestal utna barka na rahe, maar itna hi barka hai ga, aur mota hai ga. Hoornaars duiken steeds vaker op in Nederland. Au is dat zomaar na steken, kerit, ja? Zomaar na, ja, hoe zeg je steken? Nou ja, ze steken niet zomaar. Als je dicht bij hun nest komt, dan worden ze wel een beetje agressief. Als je door hoornaars wordt aangevallen, moet je niet te lang blijven staan, hè? Want jablik toen heb ik haar je toch ik haap hokiga. Dan blijven ze steken. Dan moet je gewoon keihard wegrennen. Nou ja, baraya gaat in de hambi bhaktisha. En je kan hem. Ja. Tira, kusao.

लेडी संजना की आवाज में आपने सुना कि ओ प्रीतम प्यारे तू कहाँ बसत है, नया हम तो रहेगा आमसदा में, तू रहेगा रोटरडम में, दनहाक में, या तो ग्रोनिंगेन में, या तो लिम्बर्ग में, वानो में, देन बॉस में रहे, तू चाहे जहाँ पर है तू सुन है उजाला रेडियो, और तुके ई वीकेंड आवे के परी पूरा परिवार के साथ किन 1 मीटर ग्रेटिस अंदर जा सके, एक गजिन खातिन एवेनमेंट है उजाला ब्रासा मिला फेस्ट इन GI Event Center in Den Haag. Parkeermogelijkheden zat en je bent het lekker binnen, dus panioane keer daarna, barzaat keer daarna en als het te warm zou zijn, dan hoef je daar ook geen zorgen om te maken, want je bent gewoon binnen met ons op hier GI Event Center Den Haag meer. En koop je tickets online via brazafest.nl. Hamlo, ik heb gewoon een barajake draaien, toch? Hamlo, niet. Als er mensen zijn die zeggen, nee, gaan bereiden naar Nadraila. Hoornaars, sabse barka bereiden hai, zeg maar. Bereiden meestal naar barka naar hai, maar itani barka hai ga, of mota hai ga. Hoornaars duiken steeds vaker op in Nederland. Al is dat zomaar na steken, Keritja. Zomaar na, ja, hoe zeg je steken? Nou ja, ze steken niet zomaar. Als je dicht bij hun nest komt, dan worden ze wel een beetje agressief. Als je door hoornaars wordt aangevallen, moet je niet te lang blijven staan, hè? Want jab lik tu wahan pe thara rahi hai to ke ek bhab hoki ga. Dan blijven ze steken. Dan moet je gewoon hard, keihard, keihard wegrennen. Nou ja, baraya khati to hum bhi bhakti cha. En je kan hè. Ja. Tira, kusao.